বিতর্ক বেলেই মা, বিতর্ক বেলেই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোড়া কুদনে বলাম, দিন ভরে খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমালাই।